Բա ավիդա հացի է սեկնան ձեն ու սեկն գրին։ Ու սեկն սազի է կա գրին ակա դու չրչուվ է ապայ ամեն կու դնավարա սազի գիշտի եկու, ավավա խարն է ու շրկտակո, բի վարակո սու դիդը դիշտեքո, հավարդար գրին ու սազի գրին ու պենջին միլիոնը ժի բի վանան դիարդիկա։ Ու դե կողոնը խայեք եմ ինդակո, սազի գրնակաս ես թեզլ բի վանին ու լե շամեջի, գունդավարի վեջի, լդլեպեջի, դնով դեյա։ اخباری لسر زیارا کوری ببریا کار گورو پیال وزارت دروائی او کارگریت سالی شوبت کو بورداریا کادناف دولتی دا نیشاند دا کو سوریه ایرو گل گرینگا او کو هبونا بشداری بونا کاد کوی دا جی پیویسته گا پیوندین کوی مجی بیکی تیا کورو پیارا لسر کو هفکاریا کا او گندن کو کیرازا کو جی ریجی ما بری دا جی جیرانین کو خارجی کو هند داریا جی دیکن آواد دن او ده هیان ده میده جی که ام ایده ده شاهیده چال کرنه که باشتر کرنه که شان دین هری لپای تختین اروپی و ام به ویکیتی اروپی را جی که ده خبتن اجبورا کرنه که تشتین که جه جزاین لسر سوریه مانه و ام ای حوال ددن ددن که جی وان لسر سازی و شرکتین کار استا که استن گین ده کاره که کرتوشوی کین گرینگه این سوریه ده جی و چه کرنه که هلوشنه و کی رازن کوچی هری ما اینجی تیره در باز با دولت اروپی جی کود هاوینه کل پیا هفکاریه که آرام و کاسوریه جی کو بگرن.